অবতার অনুগ্রহ স্বামীদের নাম মহারস পূজা, নাম মহারস পূজা, ত্রাহে ত্রাহে কর শরণে আয়ে, ত্রাহে ত্রাহে কর শরণে আয়ে, জল তো কৃপা কী জয়, জল তো কৃপা কী জয়, জল তো কৃপা কী জয়, কর গহ লিহো দাস আপনে কো, কর গহ লিহো দাস আপনে কো, নানক আপনো কী জয়, হস্ত অলম্বন দেহো প্রভু, গর তহো উধর গোপা, মোহে নির্গুণ মত হরিয়া, সদ হি দীন দয়া, মোহে নির্গুণ মত ধরিয়া, তুম সদ হি দীন দয়া, কর গহ লিহো দাস আপনে কো, কর গহ লিহো দাস আপনে কো, নানক আপনো কী জয়, নানক আপনো কী জয়, তব চরণন মন রহে হামারা, আপনা জান করো প্রতপারা, আপনা জান করো প্রতপারা, আপনা জান করো প্রতপারা, নানক আপনো কী জয়, নানক আপনো কী জয়, বুরে ভলে হম থারে, বুরে ভলে হম থারে, প্রভু জিও খসমানা কর প্যারে, প্রভু জিও খসমানা কর প্যারে, রাখ বেদ নামে আপনে কি কর্ণ করাব নহারে, রাখ বেদ নাম আপনে কি কর্ণ করাব নহারে, নানক আপ